0: গুড মর্নিং, ইটু আকাশবাণী কোহিমা ফুজুর লাগা খবর পুরি আছি কুং নংলা। নাগাল্যান্ড মিনিস্ট্রি ফর হাইয়ার এডুকেশন আর ট্যুরিজম টিমচিত ইন্দালংপ্রা কৈছে বদলাভ তো এক দিন ফিদরদি নহয় কিন্তু কমিটমেন্ট রিজিলিয়েন্স আর সিস্টেম দি না রুখি কেন প্রাকটিস করি বলে দরকার আছে। তাই নওজওয়ান জেনারেশন লগতে বদলাভ আনিয়া এজেন্সি কেনা লার্নিং দি নতুন অ্যাপ্রোচ এডপ্ট করে পুরানা ভাবনার উপর কাম করি বলে কয়েছে মিনিস্ট্রি বা জেনহপুটু গভর্নমেন্ট কলেজ লগা নতুন একাডেমিক বিল্ডিং জাগালি কলেজ ক্যাম্পাস টি খোলাই দিয়া সময় কথা করেছে। প্রজেক্ট প্রধানমন্ত্রী উচ্চদা শিক্ষা অভিযান পি এম উষা একটা সেন্ট্রাল স্কিম নিচি বানাই কিনা হায়ার এডুকেশন সিটুয়েশন দাকত করে দিবলে আছে আর মিনিস্ট্রি অফ এডুকেশন আর গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড বা ফান্ডিং আর কোলাবরেশন করে আছে।
1: I want our principal and our faculty to know, you yourself have to be progressive so that our students can learn with progress. The idea of education doesn't end by your degree or graduation and post-graduation. The idea of education ends in your death.
0: এডুকেশন তো খালি একটা ডিগ্রি নহলে টাইটল এগুলা নহয় আর তাইবা আগে বাড়াই যা নিয়ম রাখি বলে জানাইছি এনেকা হলে স্টুডেন্টস বা সমাজ আগে লই যাবলে কাম করে বলে ভ্যালিউস রাখব। মিনিস্ট্রি বা চার্চ লিডার্স আর কমিউনিটি গ্রুপস লগতে ফ্রি কোচিং আর টিউশন দি বলে মন ঠাই দিছি আর সরকার বা এটি নিচিনা প্রোগ্রামস ডিপার্টমেন্টাল গ্রান্টস দি বলে ইচ্ছা জানাইছে। নাগাল্যান্ড লেজিসলেটিভ এসেম্বলি সেক্রেটারিয়েট বা একদিন রাখিয়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো নাগাল্যান্ড লেজিসলেটিভ এসেম্বলি লাগা মেম্বার্স অফ দ্য ফিনান্সিয়াল কমিটিস কারণে জাগালি কোহিমাতে রাখিছে। প্রোগ্রামটি রিসোর্স পেসন হিসাবে কথা করে পহলা লাগা এডিশনাল সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েট দেবেন্দ্রা সিং বা কৈছে কি পার্লামেন্টারি বা পাবলিক এক্সপেন্ডিচার কন্ট্রোল করিয়াতো এডমিনিস্ট্রেশন কারণে চলা বলে সরকার বা পয়সা টাকা দরকার লিমিট করে দিয়া নহয় কিন্তু পার্লামেন্ট নহলে স্টেট লেজিসলেচার বা স্কিমস আর প্রোগ্রামস কারণে মঞ্জুর দিয়া দি ঠিক হিসাব খরচা করি বলে দিয়ে আছে। তাই ফিনান্সিয়াল

RJ's Choice and Flame Gate program de Dusra Gate Vishal Mishra laga waste aankho ki gustha kiya film otonile uni daga sabela apnar khan huni ase Akashvani FM track upon 106 MHz arita samoyte apnar khan moi lagote huni ase RJ's Choice that is moi laga pasan gana hindi film gate program de itiye he apnar khan tune in kore ase koile mane আপনার খান শুনি আছে আর জি এস চয়েস আর এই প্রোগ্রামটা আপনার খান আইগিনা সামিল হব পারে আপনার খান এস এম এস দ্বারা যদি আপনার খান কোনো আপনার খান লাগা সোচ খান শেয়ার করবলে মন আছে নহলে বা প্রোগ্রাম ওপরে আপনার খান কোনো জানকারি দিবলে মন আছে কইলে মানে আপনার খান সবকে ওয়েলকাম করে আছে লিখি কিনা পাঠাই দিবি 9436805333 তো শুনি থাকা সববিলাক আমি খানলা প্রোগ্রাম আগে বাড়ি আছে আর এইবার দোসরা গীত শুনব অনির্বাণ রয় লাগা ওয়াজ দি ফিল্ম আর্টিস্ট

আর্টিস্ট ফ্লেমত শুনিলেই শুনি থাকা চববিলাক দোসরা গীত কোনা বাজা আগতে আপনার খালা মেসেজেস খান লই কিনা ফুরি দি আছে গ্রাম জসবাদী পরা লিখি কিনা পাঠাইছে নিমাদি বয় আর নিমাদি গার্ল তার দুইজন পরা গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাই আছে আর সাত সাথে সবসে ডাঙরলা সালাম বি শুনি থাকা সববিলাকে লিখি কিনা পাঠাই দি আছে ভেরি ভেরি গুড মর্নিং টু নিমাদি বয় অ্যান্ড নিমাদি গার্ল আর ইয়াতে জে মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ প্রাবি গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাইছে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ আর

ইয়াতে লিখি আছে সুর রেডিও লিসনার্স গ্রুপ, গুড মর্নিং ওয়েশ এফ এম ট্রাগপাল্লা ফ্যামিলি সবকে লিখি কিনা পাঠাই দিয়ে আছে, ভেরি গুড মর্নিং টু সুর রেডিও লিসনার্স গ্রুপ, সপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ প্রাবি এফ এম ট্রাগপাল্লা ফ্যামিলি সবকে গুড মর্নিং ওয়েশ লিখি আছে, ভেরি ভেরি গুড মর্নিং টু সপাত শৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ, দুর্গেশ নাগনপুরি, রাধেশ্যাম নাগনপুরি, বন্দনা ভাবনা বিন্দু, গোলু কুসুমভাই, বাবু দিব্যাঞ্জ, সুরজ কুমার ডাকশে, সুরজ ভার্মা, ঋষভ কানক, ভাবনা ভার্মা, প্রেম লাল ভার্মা, নিকেশ ধর্মেন্দ্র আর মমতা ভাই ভার্মা প্রবি গুড মর্নিং ওয়েশ লিখি কিনা পাঠাই আছে, ভেরি ভেরি গুড মর্নিং টু দুর্গেশ জি অ্যান্ড বিগ ফ্যামিলি, আজি ফুজুর দেবী আইগিনা প্রোগ্রামটে সামিল হওয়া নিমিত্তে খুশি জানাই দিয়েছে। আর ইয়াতে দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে সারু পাথর আসাম রিচার্ড যুগল, ওকে আজি সবচে পহিলা বার তার মেসেজ লিখি কিনা পাঠাই আছে, কই কিনা লিখি কিনা পাঠাইছে, আর কিশোর সাইকিয়া সাথে লিখি কিনা পাঠাই আছে, তখন উই অলওয়েজ লিসেন টু দ্য ট্র্যাকস অফ এফ এম ট্র্যাকপেন স্পেশালি ওয়াইল্ড ড্রাইভিং কোয়াছে, বেশি খুশি আছে আজি পহিলা বার আপনার খান এফ এম ট্র্যাকপেন প্রোগ্রাম যাই কিনা সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাইছে, ভেরি গুড মর্নিং টু দ্য বোথ অফ ইউ, রিগার্ডস অ্যান্ড যুগল কিশোর দুইজনকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাইকোপন 110 মেগাহার্টজ পর, আর সদাই দিন এনেকা হেসা দি থাকিবি আর গীত খান লই কিনা এনজয় করে থাকিবি, কই কিনা আপনার দুইজনকে জানাই দিয়ে আছে, শুনি থাকা সববিলাক আপনার খালাম মেসেজেস কবি লই দিয়া হব, কিন্তু ইটার কারণে শুনিব ধুরান্ধার ফিল্ম কি গীত গাইছে সশ্বাত সচদেব আর মাধুবান্তি ব্যাগচি লগা আওয়াজে, শুনিবি আর এনজয় করবি।

শুনি থাকা সাববিলাক আর জে এস চয়েস ইন্ডি ফিল্মি গীত প্রোগ্রামটি আপনার খান শুনি থাকিছে ধুরন্ধর ফিল্মত আশাশ্বত সচদেব মাধুবন্তী বাগচী লগা বাজতে আর তারপরে আপনার খান শুনি থাকিছে ভুল ভুলায়া থ্রি ফিল্মত আদিত্য রিখারি আর তুলসী কুমার লগা বাজতে এই আকাশবাণী এফ এম ট্রেক পেন 113 মেগাহার্টজ শুনি থাকা সববিলাক এটা সময়টা আনি দিয়ে আছে রেল টাইমতে ট্রাফিক আপডেট কহিমা টাউন লগা মোহন খোলাপরা লৈকেরা পি এইচ কিউ জাংশন মাজত লগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি হালকা হালকা ট্রাফিক

শুনি থকা চাবিলাক আপনার এখন শুনি থাকিছে আয়ুষ্মতী গীতা মেট্রিক পাস ফ্লেমত মাহুয়া বেনার্জী আর আশা সিং লগা ওয়াস্তে আর তার পছতে আপনার এখন শুনি থাকিছে বিনি এন্ড ফ্যামিলি ফ্লেমত প্রতিভা সিং বাগল লগা ওয়াস্তে দুসরা গীত আকো না বাজাও গোটে আপনার খালা কিছুমান মেসেজেস খান আকো লই দি আছে লিখি কিনা পাঠাইছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র রুনু পাত্র আর লাক্ষীপ্রা গুড মর্নিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাইছে আজি ফুজির লাগা চয়েস গানা লাগা প্লে লিস্ট খুব এনজয় করে কিনা শুনি আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে রমেশ পাত্র এন্ড ফ্যামিলি এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ বেশি খুশি আছে আপনার খান প্রোগ্রাম দিয়ে কিনা সামিল হয়েছে আর গীত খান বি শুনি কিনা এনজয় করে আছে তো এনজয় করে থাকিবি কই কিনা জানাই দি আছে আর ইয়াতে লিখি কিনা পাঠাই আছে কুৎস চাকাবাপরা লিখি কিনা পাঠাই আছে আর প্রোগ্রাম টিউন ইন করে আছে বেশি খুশি আছে আপনাকে স্বাগত করে আছে প্রোগ্রামটে আর গানাবি চয়েস করে কিনা আছে হইলিবি কুৎস আপনার পছন্দ করা গীত মই বাজাব না পারব কিলে মানে এটা সময়তে আর জি এস চয়েস মই লাগা পছন্দ গানা যাই আছে যদি আপনার খান পছন্দ করবলে মন আছে কইলে মানে 11:30 পা লই কিনা 12:30 মাজতে লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকবলে আছে এই প্রোগ্রামটে আহি কিনা সামিল হবি আপনার খান পছন্দ করা গীত খান পছন্দ করিবি মই ইয়াতে পুরা খুশি পুরা বাজাই দিয়া হব কই কিনা জানাই দিয়া আছে বোকা জান পুরা আকো লিখি কিনা পাঠাইছে অভিজিৎ আর তার ব্রাবি আপনার লাগা চয়েস গানা খান তো এনজয় করে আছে আর ইমান ভাল ভাল গানা প্লে করে দিয়ার কারণে বিগ বিগ থ্যাংক ইউ কই কিনা লিখি কিনা পাঠাই আছে অভিজিৎ আ ভেরি গুড মর্নিং টু ইউটিউব বেশি খুশি আছে আপনার বি প্রোগ্রাম দিয়ে আহি কিনা সামিল হয়ে না আজি ফুজির লাগা গীত খান এনজয় করে আছে আর আপনার লাগা পছন্দিতা গীত খান মই বি ইয়াতে বাজাই কিনা আপনার খান শুনিবলে পারিয়াতো মই বি একদম খুশি আছে তো আপনার লাগা খুশি তো মই লাগা খুশি আছে কই কিনা জানাই দিয়ে আছে আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে ইয়াতে অ্যানোনিমাস রাইটার আছে লিখে আছে আই এম এনজয়িং ইয়র চয়েস সং হ্যাভ আ নাইস ডে কই কিনা লিখি কিনা পাঠাইছে ডিয়ার অ্যানোনিমাস রাইটার আ ভেরি গুড মর্নিং টু ইউ বেশি খুশি আছে আপনার বি প্রোগ্রাম দিয়ে আহি কিনা সাথ দিয়ে আছে আর সাথ সাথে গানালা চয়েস খান বি আপনার পছন্দ করে কিনা এনজয় বি করে আছে কিন্তু নেক্সট টাইম যদি লিখি কিনা পাঠাইছে কইলে মানে আপনার লাগা ভাল নাম আর আপনার যুন জায়গাতে থাকি আছে জাগালা নাম বি আমি খানতে শেয়ার করেছে কইলে মানে বেশি বেশি খুশি পাব কই কিনা আপনার কিবি জানাই দি আছে তো শুনি থাকা সববিলাক শুনিব তেরি বাটো মে এসা উলঝা জিয়া ফিল্ম কি গীত গায় আছে মিত্রাস

0: in the direction of Razu Point from TCP. But for those southbound commuters, there will be little to no traffic at all. For the route Razu Point to Census Point, and also High School Junction to Census Point, and lastly NHAK Junction to Census Point, the status of traffic in all of these cases, regardless of whether you're headed north or south, all commuters out there will be met with light traffic. Listeners, please be advised to obey all traffic rules and to commute safely. This is Akashvani Kohima.
1: FM Tracker Band
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tracker Band.
1: FM 103 MHz.
0: This is Akashvani Kohima, the news headlines. Nagaland Governor Nan Kishore Yadav calls for collective efforts towards clean environment, green development and secure future. Chief Minister Nipi Riu emphasizes that conserving natural resources and biodiversity is essential for building sustainable and resilient future for generations to come. Home Commissioner Abhijit Sinha urges people to adopt sustainable habits in daily lives, such as reducing waste, conserving resources and using public transport whenever possible. Minister Jacob Jimomi urges GBs and public leaders to send their children in government schools, asserting that best qualified and trained teachers are in government schools. Mokokchung District Administration approves District Action Plan for Nasha Mukt Bharat Abhiyan Campaign 2026 to combat substance abuse. Commissioner of Police Dimapur reiterates that prior written permission is mandatory for any public gathering, rally or democratic protest within its jurisdiction. Deputy Commissioner Kohima B. Hanok Buchem releases Solid Waste Management Rules Handbook 2026, stressed on the importance of adopting scientific waste management practices. Defence Minister Rajnath Singh says when many countries are facing economic uncertainty, India continues to stand out as the world's fastest growing major economy. Monolith commemorating legendary Lotha warrior Ranpan Jami, remembered for slaying tiger that killed 9 women in a single day, erected at Jonsu Longla village. Reserve Bank of India simplifies rules governing investments by foreign portfolio investors in government securities. Mera Yuva Bharat, My Bharat convention to begin at Tyagaraj Stadium in New Delhi, bringing together thousands of young participants from across the country in major celebration of youth leadership and nation building. And in sports, India to face Bangladesh in final of SAFF Football Women's Championship at Margao Goa at 6:30 this evening. That is all we have in this news headlines.
1: FM Tracker Band
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tracker Band.
1: FM 103 MHz.
3: Itu Akashvani Kohima. Women Time Program Day Sobmanuke Swagat Kuri Diyase. Aji Amar Women Time Program Day Maiki Balakhan Karne Nutrition Itu Oporde Krenino Nakro Nutritionist Logot Vito Brahe Interview Loa Program Ekta Hunibule Pabo. Bishi khushi ase aji amakhan laga studio de ahigina ase Krenino Nakro kun he nutritionist ase tar itiado hoile du nijer laga clinic ituru khulibule karne bhabna kuri gine kam khan shuru kuri ase to aji osol kuri gina amakhan laga majure ahina buhyaru hoile women aro nutrition ituru hoile du kiman dorkar ase itu amakhan sob manubi jane kino amakhan balanced diet ko khan du hoile bi bhalbra amakhan laga khalua de thik thak khawli bi na parya inala bi thake kile mane amakhan bishi manu du hoile du jankari khan bi na jane gene thake itu karne osol kuri gine tarbra he amakhan ke arohuna bilakhan ke Mikey Balakhan Karne, nutrition kiki dorkar ase itu khantu hile amahan logote kotha patra kuribo ahigena ase krenino bishu khushi ase aro apnar ke bi amahan laga program te swagat kuri di ase to sobse puila ami yede জানিবলে মন থাকা ধরলে কোয়া নিচনা নিউট্রিশন এইটু ধরলে তো আমার লাগা জীবন দিয়ে বেশি দরকার একটা আছে। তো হইলিবি আহিগেনে স্পেশালি মাইকি বেলা খান কারণে ধরলে তো কি লাগা নিউট্রিয়েন্স খান তো হে আমার মাইকি বেলা খান নিমিতে বেশি দরকার আছে বলে কব পারে।
4: Thank you so much, ma'am. Muge ina opportunity dina Women Nutrition Day. Olop advice nole awareness ina we spread krole nole advice krole opportunity dia gane. Thank you. When we talk about women la kotha kushe gule do iron, calcium, or vitamin ituhan bishi important thage. Magnesium, omega 3, folic acid ituhan main minerals han thage maki manu gane. To women in nutrition ko do adolescent la age was start kre
3: acha acha
4: adolescent age to 10 to 13 years itula majority thage ar ta la main nutrition nishna do calcium iron or protein han sobse bishi body han requirement dole mangya itu thage calcium or protein nishna han do ta la growth ina nishna hangane thange bishi help kre aro itu adolescents la age te do itu la major de maki manuhan menstruation start hoy to ina la time le tahan khun bishi pheka gane iron nishnan body mangi jai
3: acha to apna itia adolescents last stage ko arain de calcium iron aro protein ko ase to itu han du amhan as dawai hisab de no hoyle bi ami jani bole mon thaka do hoyle do kun du laga sak sabji pata khan
4: সাপ্লিমেন্ট ইনা নিচিনা বি পায় হইলে বি ইটু এডোলেসেন্ট নহলে তো ইটু গ্রোয়িং স্টেজতে তো বেস্ট তো মহান ফুড সোর্সেস বা ভাইটামিন সান পাইলে ইটু বেস্ট হব সো এনে মই আইরন কইছিল তো অ্যানিমল আর প্ল্যান্ট বেস বি থাকে তো অ্যানিমল কইছিল তো মহান বিফ নিচিনা ল্যাম পর্ক চিকেন ইটু নিচিনা হান বেস্ট থাকে আর মাংস কইছিল তো লিভার তো সবসে বেস্ট থাকে বিকজ লিভার দে আইরন সবসে বেশি পায় আর প্ল্যান্ট বেস কইছিল তো কিডনি বিনস নিচিনা চিক পিস নিচিনা সয়া বিনস হান ইটু হান থাকে হইলে বি আইরন লা সবসে বেস্ট সোর্স তো আন্ডা থাকে
3: এটু মাতলাব তো হইলে তো আমাখান মাইকি বেলা খান লাগা জীবন দে আমাখান নিউট্রিশন লাগিয়া এটু ধরলে তো আমাখান লাগা লাইফ stages alag alag te apna itia kwanishna teens pra loi kine adult te kwa aro pete bacha bukhia khan dud khela laga ma khan ar menopause itu tok to alag alag nutritional needs thakye ko ase na to apna itia life stages alag alag khata wa ame khan ke ki ki khan khaile bala si itu han khata khata wa hilu ame khan ke share ko dile bishi bishi ho
4: itu kwanishna adolescence te do তাহান ক্যালসিয়াম আইরন আর প্রোটিন সবসে ইম্পর্টেন্ট থাকে আর এডাল্টহুড কলে তো 18 ইয়ার্স ওয়া স্টার্ট করে আর 18 ইয়ার্স অনওয়ার্ডস হয়ে যায় না তো তাহান ইনালা টাইম দে এডাল্টহুডতে ব্যালেন্স ডায়েট একটা লাগে তো ভাইটামিনস আর মিনারেলস সব পোয়া আহিব লাগে খালি এক্সাম্পল ভাইটামিন সি কইনা ইটুহে লাগে ইনা নহয় ভাইটামিন সব বি কে সব হইবে লাগে আর ইটু কেন লাগে কলে তো তাহান ইটু টাইম দে গ্রো করে তো তাহান লা হেলথ প্রবলেম সান ভাল রাখিও লাগে তাহান লা গ্রোথ বোন ডেন্সিটি নহলে ইনান বোন প্রবলেম ইনান হয় কেন কলে তো তাহান এক্সাম্পল ক্যালসিয়াম খাইছে তাহান হলে বাহার দে আজিকালি জেনারেশন বাচ্চা খান তো ভিতর থাকি না ফোন ছুব ইনা হয়েছে তাহান বাহার বেশি না যা হয়েছে তো তাদের ওয়া ভাইটামিন ডি অ্যাবজর্ব না করা হয়েছে ক্যালসিয়াম তো খাইলে বডি দিয়ে না যায় তো ভাইটামিন ডি যায় না বাহার ওয়া খাইছে নলে পাইছে গেলে তো ইটু ভাইটামিন ডি ওয়া ক্যালসিয়াম অ্যাবজর্ব করে না বডি দিয়ে ইনা লু যা ইনা করে তো তাদের ওয়া বোন সান গ্রো করব ইনা থাকে ইটু এডাল্টহুড লাস্ট স্টেজ তে থাকে ওইটু আর কোয়া নিচনা আইরন আর ফলিক এসিড ইটু হান তো বেশি ইম্পর্টেন্ট আছে কেন কলে মাকি মানু তো এভরি মান্থ মেনস্ট্রেশন যায় তো ইনা টাইম দে তাহান বিয়া খুন হান তো ফেকাই দে লুই খুন কমতিও যায় খুন লা প্রোডাকশন করব কারণে তাহান আইরন ফলিক এসিড ইনা নিচনা হান খাও লাগে ইন কেস তাহান ইটু আইরন আর ফলিক এসিড হান বডি দিয়ে না ডালে লেল তাহান এনিমিয়া কোয়া একটা ফেস করো তাদের তাহান ফেটিক দ্যাট ইজ কমজোর হওয়া ইনা নিচনা হেডেক ইটু হান ফেস করে আর নেক্সট স্টেজ তো প্রেগনেন্সি আর ল্যাকটেশন ইটু হান থাকে তো প্রেগনেন্সিতে তো আমার তো নিজের একজন গানে নহয় না দুজন নিচনা গানে খাসে তো তাহান এনার্জি বেশি লাগিব তো এনার্জি নিশান বাও আসাও লাগে লাইক ইটুকে কার্বোহাইড্রেটস কয় তো কার্বোহাইড্রেটস লা হান ফ্রুটস নিশান বাও খাও লাগে ও রাইস নিশান আর কার্বস পটেটোস ইটান টিক খাও লাগে এনার্জি কারণে তো এক্সাম্পল ইন এ ডে একটা মাদো 300 কিলো ক্যালোরি খাও লাগে তাই আর প্রোটিন বাও খাও লাগে মাংস নিশান আর প্রোটিন কোয়া নিশ খালি মাংস ওয়াইকা নাপায় হলিউড প্ল্যান্টস ওয়াই পায় তো সয়াবিন নিশা পাব ইটু ল্যান্টিলস ডাল ইনা নিশান ভাও পায় আর লেকটেশন লাপিটিভি তাহান পাওয়া খাওয়া লাগে কেন কলে তো তাহান আর ইনা টাইম তো বেশি এনার্জি লাগে যায় তাহান দুধ খেলা লাপিয়েতে থাকে তো ইনা টাইম দে আমার হানো অ্যালকোহল তো কোয়া নিশা অ্যাভয়েড তো করব লাগে স্মোকিং না করব লাগে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট তো ক্যাফিন ক্যাফিন রিডিউস করব লাগে কেন কলে তো তা আমার তো দুধ ওয়াহে বাচ্চাকে খেলা আছে তো ক্যাফিন নিশনা খাইছে গেলে তো বাচ্চালা ঘুমালা হামি ডিস্টার্ব করে দেয় বাচ্চালা বডিতে সেন্সিটিভিটি ইরিটেবিলিটি ইতুহান আহি যায় তো এইটনে ক্যাফিন ইনহান আর স্পাইসি ফুড নলে গেসি ফুড কইসলে তো অনিয়ন নিশনাহান কলিফ্লাওয়ার ব্রোকলি ইনা নিশনাহান কমতি করে লাগে কেন করলে তো বাচ্চাই পেটে আনকমফর্টেবল নলে ইরিটেবিলিটি ইটু ফেস করে যায় তুমি ইতুহান সাওয়া লাগে
5: আচ্ছা আচ্ছা
4: আর উমেন তো একটা স্টেজ পে হে উইচ উই কল ইংলিশ তো মান প্রি নহলে তো মেনোপোজ কোয়ালা একটা স্টেজ পে হে মানলা মেনস্ট্রেশন নহলে মানলা খুন যাবলে লা স্টপ করালা একটা স্টেজ পে আহে তো ইনালা স্টেজ তে মাকি মানু মুড সুইংস কোয়া বেশি আহিব টান ফেস গ্রো মাথা বিখা নহলে বডি বিখা বোনস বিখা ইনা বেশি সিমটমস আন ফেস করে তো এটু কেন ইনা হয়ে কলে তো মাকিলা বডিলা ভিতরে হরমোনাল চেঞ্জেস কোয়া থাকে আর এস্ট্রোজেন কোয়া একটা থাকে তো এটু লেভেল তো বেশি কমতি যায় যায় তো এটু ইনালা টাইম দে মাকি মানু তো কি খাওয়া লাগে কি না খাওয়া লাগে এটুহান মুই অলপ এলাবরেট করে দিব তো তাহান হাই সুগার ইনা নিশান অ্যাভয়েড করা লাগে কেন করলে তো হাই সুগার তাহান সুগার বেশি খাওয়ালে মন ইনা উই ক্রেভ করে যায় তো হাই সুগার মেনটেন করা লাগবে নাহলে তো পিম্পলস নিশান বি ওলাব বডি ওয়েট হান বি গেইন করব ইনা থাকে আর এক্সেস সল্ট নিমক বেশি খাবি মেনোপজ লাপিয়েতে মহান স্ট্রেস থাকে তো স্ট্রেস থাকে তান্দে মহান মহানা ব্লাড প্রেসার উঠিব নামিব ইনা করে তো নিমক বেশি খাইছে বলে তো বডিতে পানি জমা হুজা ইনা বি হব আর থিং নিশান সোয়েলিং হব রাতে বিখাব ইনা ফেস করব আর স্যাচুরেটেড ফ্যাটস স্যাচুরেটেড ফ্যাটস তো রিফাইন অয়েল হানবা পায় তো মান যায় না ফ্রাইড ফুডস জাঙ্ক ফুডস ইনা বাটার ঘি ইনা খাইলে তো মহানা ব্লাড লা ফ্লো তো ভাল না হব ছোট হুজাব তালা ব্লাড লা ফ্লো তো তো এই ছোট হুসলে তো মহানা হার্ট পাম্প করা দিকদার হব আর তাদের হার্ট প্রবলেমস আন আহব একটা সাউন্ড বানাইলেও বই খাব ইনা সিমটমস আন ফেস করে মানু আর অ্যালকোহল স্পাইসি ফুডস ইতুহান তো কমতি করব লাগে
5: আচ্ছা আচ্ছা বেশি খুশি আছে আপনার একটা একটা করে কিনা আমাকে কই বুঝাই দেওয়ার কারণে এতিয়া আমি আরো দোসরা একটা জানি বলে মন থাকা ধরলে মাইকী বিল মানু খান আমি খান খা লওয়া এই শাক সবজি খান একলা বা নহে কিনা ভাইটামিন নহলে বি মিনারেল সাপ্লিমেন্টস ইনা খান বি খাওয়ালে লাগিয়ে নাকি
4: এই সাপ্লিমেন্টস কত এটা জেনারেশন বেদো মহান জাঙ্ক ফুডস হান ইনা নিশান বেশি খায় তো তাদের মহান এটু খাইছে বলে তো এক্সাম্পল ফ্রাইড চিকেন খাইছে তাদের মহান ফুল হয়ে যায় ইনা করি না প্লেটে খালি রাইস আর চিকেন থাকে ইন্তু তো খালি প্রোটিন আর কার্বসে পাশে মহান তো ইনালা জেনারেশন বেদো মুই সাপ্লিমেন্টস আউ জাস্ট সাজেস্ট খাবি কেন করলে তো এটু তুই কি খাও না পারি না হইনা আছে নহলে তো আজি ডে টু ডে লাইফ আজিকালি স্টুডেন্টস কলেজ মাকি হান তান টাইম না থাকি যায় খাওয়ালে ভাত বিকজ অফ ওয়ার্ক লট কাম বেশি থাকি যায় মানে টাইম না থাকি যায় আজিকালি অফিস নিশান দে টাইম বেশি হয়ে যায় না খাওয়ালে লা টাইম না পাই যায় আর প্লেটে সব না থাকি যায় এটনে ইমালা টাইম বলো আই উড সাজেস্ট সাপ্লিমেন্টস লুবি হলে বি ইন কেস আপনি প্লেটে ব্যালেন্স ডায়েট থাকিব পারে লাইক প্রোটিন বি থাকিয়া মাংস থাকি যাইছে কার্বস crispy thagya rice thagi jese vegetables an ahi jese egg ahi jese itan sob ahi jese lido ami supplements an ekui ina nalulu ho jabo nore do vitamin c han bi time time de fruits bi kha ina ho shlido apni itu han ba best sources of vitamin or minerals body ge absorb kro pare do food sources wa pare itu sob se best ase holi bi time na thagya ina nishna ujise kulo supplement

0: lui libi hu chapo
1: acha acha ek din de maiki bela khan calcium aro vitamin d itu no hilo kiman lagi wona
0: itu calcium aro vitamin d do bone density no le do osteoporosis kuina ekta disease thage tade as we grow man grow kuina jatam de mana body no le mana bone san weak kuina jai jai to আজিকালি লা জেনারেশন দে কো কুলে দো মহান বাও আবি ভিটামিন ডি না পাই নলে মান ভিটামিন ডি উই না লয়ে আর ক্যালসিয়াম কুলি মহান খাই লই না হুলি বি মহান অ্যাবজর্ব না কই যায় ভিটামিন ডি না খা গানে মহান ইনা থাকে ক্যালসিয়াম আর ভিটামিন ডি দো 1 কিলো দে হেন ইন হেন যায় তো ক্যালসিয়াম কইলে মহান খালি যায় না মিল্ক প্রোডাক্টস ইনা নিশনা ওয়া ভাবে লাইক ইয়োগার্ট cheese ina nishna pai ina phabe holi bi ina noy fish tv pai fish tv like sardines salmon shrimp ina nishna andi calcium sop pai aro seeds kushile lo chia seeds sesame poppy ina nishna holi calcium bishi pai aro broccoli tv pai tofu de wabi pai beans lentils ina hanwabi calcium pai jai to calcium absorb kra pishte moi suggest kra do morning de সান বেশি কারা না জাগে দে অ্যারাউন্ড মর্নিং 8 টু 9 ইন দা নিশনালে দো যাই না সান বাথ 15 মিনিটস লওয়া গানিবি একু না হবো তো ইন আউশলে দো ইটু ভিটামিন ডি অ্যাবজর্ব করলে শুলে দো ক্যালসিয়াম হান অ্যাবজর্ব করলে না বডি দে না যাই না বোনস বিখা ইটু হান কমতি হবো
1: আচ্ছা আচ্ছা আর আয়রন ইটু তো হলে দো আমা মাইকি বিলা খান গানে বেশি দরকার আছে ইন হা কই তো আমাখান মাইকি বেলা খান আয়রন ইটু দেখলে কিমান লাগিব
0: আয়রন দো মহান মাকি মানু দো কেনে সবসে ইম্পর্টেন্ট আছে কুলে দো মহান মাকি মানু দো মেনস্ট্রুয়েশন কোয়া নিশনা মেনস্ট্রুয়েশন এভরি মান যাই মহান কুমা মানু দেরি যাই কুমা মানু কমতি ইনা থাকে তো ইটু মেনস্ট্রুয়েশন খুন ফেকাই দিয়া বিচ দে মহান বডি দে দো কমতি হয়েছে দো তো ইটু মানে মহান আরো খাইনা আরো ফিল গ্রো লাগে কেনে নেক্সট মান্থ আরো আপনি মেনস্ট্রুয়েশন যাব তো এইটো কারণে আয়রন তো বেশি ইম্পর্টেন্ট আছে আয়রন না থাকি চলে তো এনিমিয়া কজ হয় এনিমিয়া তো এইটো কোয়া নিচিনা ফেটিক উইকনেস ইনা নিচিনা কমজোর ইনা হয়ে যায় মাথা বিষাই যাব আর এইটো হার্ট প্রবলেমস বি আই যায় কেন কলে তো খুন হওয়া তো হার্টে যায় না পাম্প করে দো তো এইটো নিচিনা আনওয়া less blood then you know she do man la heart problem san me cause hoi jay ini ase to ne iron bishi important ase to iron ekla noina folic acid kobi ina thage to itu folic acid to man la khun red blood cells ko ina thage itu ye produce kore to itu ne folic aro iron ni hand in hand ekilo de jay to itu wi khaw lage ina ase important ase ma ki manu gane
1: to iron ko ado hele do khana kun do khan bar he pawo
0: আইরন কুশিলে দো অ্যানিমাল আর প্ল্যান্ট বেসবি থাকে মান ভেজিটেবলস ওয়াবি পাই যাব আর অ্যানিমাল লা সোর্সেস ওয়াবি পাই যাব তো আইরন কুশিলে দো অ্যানিমাল লালে দো বেস্ট তো লিভার থাকে লিভার দে আইরন কন্টেইন বেশি থাকে তো মাংস কুশিলে দো আপনি আইরন দো লিভার ওয়া পাই যাব আর এনি টাইপ অফ মাংস লিভার হয়ে যাব আর প্ল্যান্ট বেস কুশিলে দো ইউজুয়ালি kidney beans beans nishna hande chickpeas soya beans ina nishna de pai aro seafood nishna da ri pai fish crabs krekra ina nishna da ri pai oysters ina nishna da ri pai aro iron la best source to anda ase every day ekta anda khaile do a to z vitamin thage khali vitamin c ro he nai
1: acha acha aro dusra ekta jane bole mon thaka do hele vitamin d itu do মাইকি বেলা খান লাগা গাওতে কমতি হইলে তো কিনে কাপড়া একজনকে এফেক্ট করে
0: কিন্তু ভিটামিন ডি তো ইউজুয়ালি কোয়া নিচিনা মই ক্যালসিয়াম তো অ্যাবজর্ব করে তো ক্যালসিয়াম তো বডি দিয়ে যা পিছে দে মানা বোন হান ফর্মেশন হব মানা বোন কে স্ট্রং করে হয় না থাকে তো ভিটামিন ডি না পাই যে সেগুলি তো মহান মানে বোন ডেন্সিটি অস্টিওপোরোসিস মানে থেং বিখাব মানে হার্ডিহান নরম হয়ে যাব পাতলা হয়ে যাব এনা হয়ে যায় এটা ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কেস স্টাডি বি ওলাইছে দ্যাট মান সানস্ক্রিন চুনাই না যায় না সান বাদ করা তো সান বা ওয়া অ্যাবজর্ব নহলে ভিটামিন ডি বা ওয়া অ্যাবজর্ব করা নয় এনা কয়ে এটা উইদাউট ইয়ার সানস্ক্রিন তুলা প্রোটেকশন তো না চলাই না মর্নিং দে সান বেশি কারা না হওয়া গে দে যাই না 15 মিনিটস লা সান বাদ লওয়া ভিটামিন ডি বেশি অ্যাবজর্ব করলে
1: আচ্ছা তো হেলদি ফেটস কৈছে আপনার আগে দিবি, তো হেলদি ফেটস এইটো খান্দো কি আছে আর ফেটস টু হলে তো তেল হে কব, তো কোনটো তেল খান্দো হলে মাইকী বিলাক খান এভয়েড করবলে লাগিব?
0: এইটো তো মাকি নহলে মতা এনেই নহয় না, ফেটস কৈছিল তো ভাল ফেটস আর বিয়া ফেটস থাকে, পিওর অয়েল ফেটস কইনা একটা থাকে, এইটো তো ফেটস হান ইন্ডাস্ট্রিতে যা তামনে তাহান ফ্যাক্টরিতে ইনা গ্রাইন্ড করা তামনে তাহান ভাইটামিন সব না ওলাই, খালি তালা তেল দহে সব ওলাই দিয়ে না ঠিক ইনা আহে, তো তাদের এই ভাইটামিন দিয়ে সব এই অয়েল দিয়ে থাকি হইলিবি রিফাইন অয়েল হান তো এই ক্লিয়ার অয়েল থাকি না মহান মার্কেটে পায়, এই তো তাহান অয়েল লাদে ভাইটামিন হান সব ওলাই দিয়ে না খালি স্যাচুরেটেড ফ্যাট কোয়া দহে থাকি যায়, তো এই তুমি এটি রিফাইন অয়েল হান তো এভয়েড করলে ভাল হব, কেন করলে তো এই রিফাইন অয়েল হানদে স্যাচুরেটেড ফ্যাটস থাকে, আর এই স্যাচুরেটেড ফ্যাটস হান তো মানলা বডি দিয়ে মান খাইছে কলে কি করে কলে তো তাহান যাই না মানলা খুনলা রুশি তো ছোট করে, তো এই ছোট হলে স্টার্ট হয়েছিল মান হার্ট এটেক আহে স্ট্রোক আহে হার্ট পেইন হয়ে আর হার্ট প্রবলেম সান হয়ে ইনা থাকে, আর ওয়েট বি ভাল জুলি গেইন হয়ে ইনিগা আছে, তো ঘি বাটার আর রিফাইন অয়েল ইনার নিচিন হান এভয়েড কর লাগবে, তো ভাল অয়েল কুশিল যায় না পিওর অয়েলস থাকে আর মাস্টার্ড সিড অয়েলস থাকে কোকোনাট অয়েল অলিভ অয়েল এই হান থাকে, তো এই হান বেস্ট সোর্সেস অফ ফ্যাটস আছে।
1: এটা আর দুসরা একটা জানিবলে মন থাকা তো মাইকী বেলা খান লাগা জীবন দে বিমার কিসিম খান আপনার আগে কই দিছে অস্টিওপরোসিস হার্ট ডিজিজ নহলিবে এনিমিয়া বা খুন কমতি হওয়া এই খান তো হইলে তো হাতাই কিনে রাখবলে কারণে সবচেয়ে ভাল ডায়েট টিপস খান তো অল্প কই দিলে বি এটা বেশি খুশি হব।
0: আচ্ছা এই কোয়া নিচনা অস্টিওপরোসিস নিচনা হান তো মান ভাইটামিন ডি আর ক্যালসিয়াম তো ভাল ভাল লুবি, ক্যালসিয়াম খা বেচিতে যাই না ভাইটামিন ডি বি লুবি এই তো সবচেয়ে ভাল হব, আর হার্ট প্রবলেমস নিচনা হান তো ফ্রাইড ফুড স্ট্রিট ফুডস ইনা নিচনা হান কমতি করবি, আর পিওর অয়েল এই পিওর অয়েল তো অ্যাডাপ্ট করলে ট্রাই করবি, কেন করলে তো রিফাইন অয়েল হান হওয়া তো ফ্রাইড ফুডস নহলে রুটি বানাবলে তো মিঠা হয় হইলিবি পিওর অয়েলস হান তো ভাল আছে, তাদের তো তাহলে ভাইটামিন বি থাকে আর গুড অয়েল বি থাকে নহলে গুড ফ্যাট বি থাকে এনেকা আছে, তো তুমি পিওর অয়েল পিওর অয়েল কৈছিল জানা মাস্টার সিড ইনা নিচনা হান দে আর মান দোকান দে অয়েল হান অল্প কালা থাকে না এই নিচনা হান লো লাগে, রিফাইন অয়েল হান তো ক্লিয়ার থাকে সাপা থাকে এই এই হান এভয়েড কর লাগে, আর লিখিনাবি থাকে তাহান রিফাইন অয়েল কইনা তো এই হান এভয়েড কর লাগে, আর হার্ট প্রবলেমস নিচনা হান গানে তো ওমেগা থ্রি আর সিক্স সবচেয়ে বেশি ভাল আছে, তো এটা এই কিনা লো নহলে কোদেওয়া পাব কৈছিল তো ফিশ নিচনা হান দেওয়া পাব আলমন্ডস নাটস ইনা নিচনা ফ্লেক সিডস সানফ্লাওয়ার সিডস ইনা নিচনা হান হওয়া এই হান সবচেয়ে বেস্ট থাকে, এনিমিয়া তো মহান কোয়া নিচনা আয়রন নিচনা হান দেওয়া পাব আর ফলিক এসিড নিচনা হান দেওয়া পাব, তো মই আগে কোয়া নিচনা আয়রন লা সোর্সেস হান তো আন্ডা আর মাংস লা লিভার নিচনা হান হওয়া আর প্ল্যান্ট বেস লাইক কিডনি বিনস ইনা নিচনা হান হওয়া তো এই হান সবচেয়ে বেস্ট আছে, তো এই হান ডায়েটে ইনক্লুড করলে ট্রাই করবি, আর ফলিক এসিড কৈছিল তো ফলিক এসিড বি কিডনি বিনস আর সবচেয়ে ভাল তো ভেজিটেবলস পাই অ্যাসপারেগাস স্পিনাচ ব্রাসেলস স্প্রটস ইনা নিচনা আর অরেঞ্জেস গ্রেপ ফ্রুটস লেমনস ইনা নিচনা হান দেওয়া পাই, তুমি এই এনিমিয়া নিচনা হান গানে তো ফলিক এসিড আর আয়রন নিচনা হান আপনি ডায়েটে ইনক্লুড করবে।
1: এটা পেটে বাচ্চা বুখিয়া মা খান আর দুধ খেলা মা খান নিউট্রিশন তো কি তাহলে জীবন ইম্প্যাক্ট তো দিয়ে থাকে
0: প্রেগনেন্ট মাকি হান তো পেটে বাচ্চা একটা গ্রো করে আছে, তো এটা বাচ্চা লা ফুল ফর্মেশন বোনস হুবি মাসল হুবি ব্রেইন হুবি এটু হান তালা সেলস হান পাওয়া ফর্ম হো গানে তা আমাদের ভাইটামিনস মিনারেলস ইনা নিচনা ঠিক ব্যালেন্স ডায়েট হয় না ঠিক খাওয়া লাগে, তো ইনা হয়েছিল তো প্রোটিন আয়রন ফলিক এসিড ক্যালসিয়াম ওমেগা থ্রি ইনা নিচনা হান বডিতে অ্যাবজর্ব করলে ভাল হব, তো ইনা হয়েছিলে বাচ্চালা ফর্মেশন হান বি ঠিক হওয়া যাব।
1: আজিকালি আমি খান শুনি থাকে থাইরয়েড হয়েছে কই কিনে থাইরয়েড এইটু বি মাইকী বিলাক মাজতে বেশি মানুষ এই বিমার দূরে কিনে থাকি আছে, তো এইটো খান কারণে বি কোন খা লওয়া খান তো তখন এভয়েড করব লাগে আর কোন খান খাইলে হে তখন কারণে বেস্ট আছে এই তুমি শেয়ার করে দিলে বেশি খুশি হবো।
0: আচ্ছা ঠিক আছে, এই থাইরয়েড তো মহান মাকি মানুষ বেশি ফেস করে, মোস্টলি মতা হান কমতি থাকে আর মাকি মানুষ বেশি ফেস করে। তো থাইরয়েড তো T3 আর T4 গুণা থাকে আর আয়োডিন তো এই প্রডাকশন করে মান আয়োডিন সল্ট নিচনা হান খাইছে কলে তো এই আয়োডিন হান T3 T4 এই প্রডিউস করে আর এই T3 T4 থাকিছিল তো মানলা বডি দে ভাল ভাল মান কিনা ডে টু ডে লাইফ লা ওয়ার্ক হান করব পারোলা ইনা থাকে আর তাহান মানলা বডি দে হরমোনাল চেঞ্জেস নহলে হরমোনাল কি থাকে হান তাহান প্রডিউস করে। তো এই থাইরয়েড বিখাই যাইছিল তো বডি সব আলাগ আলাগ ওয়ে দেওয়া বিখা স্টার্ট হয়ে যায়। তো ফুড অ্যাভয়েড করো লাগে নিচনা হান তো ক্রুসিফারাস ভেজিটেবলস করে আর এই ক্রুসিফারাস ভেজিটেবলস হান তো ব্রোকলি নিচনা আর কলিফ্লাওয়ার ক্যাবেজ ইনা নিচনা হান তো ক্রুসিফারাস ভেজিটেবলস করে এই হাঙ্গে। তো এই হান মান থাইরয়েড থাকি তাম বেশি এক্সেসিভতে খাইছে কলে তো তাই যাই না আয়োডিন তো অ্যাবজর্ব করলে আর আয়োডিন গে তালা কাম করো নাগি যায় এই কারণে মান ক্রুসিফারাস ভেজিটেবলস এই ব্রোকলি কলিফ্লাওয়ার আর ক্যাবেজ খাওয়া নিচনা এই হান অ্যাভয়েড করো লাগিব আর স্পাইসি ফুডস ইনা নিচনা হান অ্যাভয়েড করো লাগিব। হাই প্রসেস ফুডস এই কি আছে কলে তো মান স্ট্রিট ফুডস হান খা জাঙ্ক ফুডস হান খা আর ক্যান ফুডস নইলে তো মান আজিকালি মাংস নিচনা হানবি নইলে কি হানবি কেন করি না রাখি দে এই হান ইনটেক হান কমতি করো লাগে আর মান এই থাইরয়েড থাকি তামলে তো কি খাবো লাগে কিছু তো আয়োডিন রিচ ফুডস আয়োডিন নিচনা হান সল্ট এই আয়োডিন তো সল্ট বানানা পটেটোস ইনা নিচনা পায় তো এই হান ঠিক ওয়া কনজিউম করো লাগিব। সেলেনিয়াম হান জিঙ্ক ইনালা ফুড হান ভাল ওয়া কনজিউম করো লাগিব।
1: আচ্ছা আচ্ছা বেশি খুশি আছে ক্রেনিন আজি আপনার সময় পাই কিনে আহি কিনা আমার মাইকী বেলা কারণে নিউট্রিশন এই ধরে আমার নিমিত্তে কি দরকার আছে কেনা করবলে লাগে এই হান সব ভালপা আমার কই দিয়ার কারণে এটা না যায় কিনা আপনার লাগা লাস্ট মেসেজ একটা শুনামলাক মানুষকে কবলে মন থাকলে কইলে বেশি খুশি হব।
0: আচ্ছা মই কয় নিচনা আজিকালি মাকি মানুষ চ্যালেঞ্জেস আলাগ আলাগ ফেস করে তো এই তো ডায়েট ওয়াইবি হেল্প করব পারব। তো ইউজুয়ালি কমন হান তো আয়রন ডিফিসিয়েন্সি এই হান এনিমিয়া প্রবলেমস হান ক্যালসিয়াম আর ভাইটামিন ইনসাফিসিয়েন্সি হান আর ওয়েট গেইন হওয়া ওয়েট লস হওয়া ইনা বেশি থাকে। তো এইটানে এই হান মেনটেইন করো কারণে ব্যালেন্স ডায়েট রাখিবি আপনি লা প্লেটে টার্ন বাই টার্ন প্লেটে সব থাকিবলে দিবি লাইক আয়রন বি থাকিবলে দিবি ক্যালসিয়াম বি থাকিবলে দিবি প্রোটিন ভাইটামিনস এই হান প্লেটে ব্যালেন্স ডায়েট থাকিবলে দিবি এই মহিলা অ্যাডভাইস নলে তো মেসেজ থাকিব।
1: থ্যাংক ইউ
0: থ্যাংক ইউ।
1: তো আজি আমার উইমেন টাইম প্রোগ্রামে শুনব পাইছে নিউট্রিশন ফর উইমেন এই ওপর ক্রেনিন নাখরো নিউট্রিশনিস্ট উইথ ওভারহে ইন্টারভিউ লওয়া প্রোগ্রাম একটা আজি কারণে উইমেন টাইম প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়ে আছে। এই আকাশবাণী FM ট্রাইকপেন 110 মেগাহার্টজ এটা সময়টা নিদি আছে কোহিমা টাউন লগা রিয়েল টাইমতে ট্রাফিক আপডেট। মনকোলাপরা লইকিনা PHQ জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখায় আছে মানে ট্রাফিক তো আছে কিন্তু মাজতে আছে কিন্তু সাউথ বাউন্ডে তো হলে হালকা ট্রাফিক দেখায় আছে। যদি আপনার খান আলাগ রাস্তা লব কইলে লব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লইকিনা জেল কলোনি PHQ জাংশন পরা লইকিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা ফিলেবি হালকা হালকা ট্রাফিক দেখায় আছে। TCP পরা লইকিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে তো হলে মডারেট ট্রাফিক আছে মানে ট্রাফিক তো আছে কিন্তু ইমান ভারী বি নহয় ইমান হালকা বি নহয় মাজতে আছে হইলে বি সাউথ বাউন্ডে তো হইলে হালকা হালকা ট্রাফিক দেখায় আছে। যদি আপনার খান আলাগ রাস্তা লব কইলে লব পারে TCP পরা লইকিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লইকিনা NH1 আর সেন্সেস পয়েন্ট নহলে বা ফুলবাড়ি পরা লইকিনা খুচ্ছে জে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট।
2: Razu point pra luigina census point majut laga rasta northbound aru southbound day duita pile aha jua laga rasta halka traffic dikhai ase. High school junction pra luigina census point majut laga rasta aru NHAK junction pra luigina census point majut laga rasta northbound aru southbound mane aha laga bi aru ja laga bi duita duita dibi halka halka traffic dikhai ase. Etu thaki se rail time te Kohima town bitter laga traffic update huni thaga sab bilak apnar khan program lote juri thagibi akobi ani diabo real time te traffic update
3: FM Tracker Ban 103 MHz news music and entertainment FM 103 MHz
2: जी हां अपने कन हुनी असे आकाशवाणी एफएम ट्रैगपन 110 मेगाहर्ट्ज हुनी टगा सब बेला किते समय ते अपनर खान कारणे आनी दी असे लाइव फोन इन हिंदी फिल्म गीत प्रोग्राम ते जी हां अपने खान जुडी हिंदी फिल्म गीत हुनी बोले मन थाके असे कोले माने इटु प्रोग्राम ते आहिगिना शामिल होबी अपनर खान खाली डायल करिबी 0370-2243-036 नंबर एको कोई दिया से 0370-2243-036 इतु नंबर ते डायल करिबी मुई लोगा दे बातचीत करिबी आरो अपनार खान की गीत होने बोले मन असे बातचीत करा समय ते मुई लोगा ते कोबी आरो मुई याते पर अपनार खान पसंद करा ला गीत खान बजाई दिया हुबो तो हुनी थाका सब बिलाक मुई अपनार खान ला कॉल्स रुकी थाकिबो इतु समय एक साथ मिलेगी ना हुरीबो दी ड्रीम गर्ल 2 फिल्म की गीत गाए से जुबीन नौटिया

0: শুনি থকা চববিলাক ইয়াতে আপোনাৰ খেল লগা কলছ আহি শুরু হৈ যাইছে, তো শুরু কৰি দিয়েছে লাইভ হিন্দী ফিল্ম গীত প্ৰগ্ৰাম। হেল্ল'
1: জি নমস্তে।
0: নমস্তে, বোলিয়ে আপকা শুভ নাম?
1: এম সি সিসোদিয়া বোল রহা হুম, গ্রাম বসো।

0: हेलो.
1: हेलो
0: यस, कुन को ऐसे?
1: हेलो, नमस्कार।
0: नमस्ते, कुन को ऐसे?
1: প্রথমত মই প্রেমজিৎ চক্রবর্তী কই আছে।
0: কোন?
1: প্রেমজিৎ চক্রবর্তী কই আছে, অহম রাজ্যের সিগমি জেলার পরা।
0: আপনার নামটো কি কইছিল একদম ক্লিয়ার নাই?
1: আমার নামটো হইছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: দেমজিত,
1: প্রেমজিৎ চক্রবর্তী,
0: দেমজি,
1: প্রেমজিৎ চক্রবর্তী।
0: একবার স্পেলিং কব, মই ভি আপনার লাগা নাম জানকারি লোবলে মন আছে।
1: মেরা নাম প্রেমজিৎ, প্রেমজিৎ চক্রবর্তী,
0: প্রেমজিৎ, ওকে, প্রেমজিৎ চক্রবর্তী। কত প্রকো আছে?
1: আপনি কিমান আছো ম্যাডাম?
0: হ্যাঁ,
1: আপনি কিমান আছে ম্যাডাম?
0: আমি কিমান আছে? আমি তো একটাহে আছে।
1: বালটু আছো?
0: বেশি বাল আছে,
1: বালটু আছে। এতিয়া তো মই কার্যক্রমটা শুনেছি, ভাল লাগিছে। আর এতিয়া ডায়াল করেছি, ফোনও লাগিছে।
0: বেশি ভাল আছে।
1: আজি মই গীত শুনিব, আজি মই গীত শুনিব, আকেলে হাম আকেলে তুম। মুভিটোর নাম আছে, আর গীতটি হইছে যে রাজাকো রানী সে প্যার হো গায়া।
0: ওকে, ঠিক আছে,
1: এই গীতটি মই শুনিব, আর মোর লগত শুনিব। মই দু চার বন্ধুসকলের নাম শুনিব, প্রথমত আপনি শুনিব ম্যাডাম,
0: থ্যাংক ইউ,
1: অনুপ কুমার ডাঙ্গরিয়া শুনিব, বটাজী ডাঙ্গরিয়া, মিঠুন চক্রবর্তী ডাঙ্গরিয়া শুনিব, আশুনার ডাঙ্গরিয়া শুনিব, কমল বসুমতারী ডাঙ্গরিয়া শুনিব, অবিনাশ ডাঙ্গরিয়া শুনিব। আর এতিয়া মুহূর্তত যেসকল হতাবন্ধু আকাশবাণী কুহিমা টিম করে আছে, আকাশবাণী কুহিমার এই প্রোগ্রামটি শুনিছে, সকল হতাবন্ধু সকললৈ শুনিব।
0: আচ্ছা,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম।
0: আচ্ছা প্রেমজিৎ, প্রেমজিৎ আপনার কোন জায়গা আপনার কল করে আছে?
1: মে তো আসাম, মেরা স্টেট কা নাম হে আসাম, ও ডিস্ট্রিক্ট কা নাম হে সিলিগুড়ি, ও পিছলে নাম তা করিমগঞ্জ, ওর আজি নয়া নাম।
0: ওকে, করিমগঞ্জ, আজি
1: করিমগঞ্জ, করিমগঞ্জ।
0: ওকে, আজি
1: আপ আপ ম্যাডাম, আপ বেঙ্গলি সমস্ত কি ম্যাডাম?
0: হ্যাঁ, থোড়া থোড়া সমঝটা হে, থোড়া থোড়া।
1: আপনি বুঝতে পারেন বাংলা ভাষা?
0: হ্যাঁ, থোড়া থোড়া, থোড়া থোড়া, এতনা তো নাই হে।
1: ধন্যবাদ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ।
0: ঠিক আছে,
1: বুঝতে পারেন বলেছেন, সেটাই ভালো। আসলে দেখুন, আমরা তো সবার শিখতে হয় ভাষা, ঠিক না?
0: বিসি বিসি বিসি ভালো আছে, আপনার কল করেছে, থ্যাংক ইউ। ওকে,
1: আমার ভীষণ ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে, এত সুন্দর কথা বলে, সত্যি মানে অদ্ভুত ভালো লাগে।
0: ওকে, থ্যাংক ইউ,
1: অনুষ্ঠানে আর আমি কথা বলবো।
0: ওকে, ওয়েলকাম, ওকে, ওয়েলকাম। শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত শুনব, উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগা ভাস্তি, ফিল্ম আছে আকেলে হাম আকেলে তুম। আর এই গীতটি শুনবলে মন হয়ে গিয়ে আমি খালতে কল করেছে করিমগঞ্জ আসাম পরা প্রেমজিৎ চক্রবর্তী, আর তারপর কিছু মান্থ তার লগা দোষ খানকে ডেডিকেট করে দিয়ে গিয়ে আছে। আর সাথে সাথে আকাশবাণী এফ এম ট্রাইকোপেন যান জনবি শুনে গিয়ে আছে, আপনার খান সব কিবি সামিল করে গিয়ে আছে, তো শুনিবি আর এনজয় করবি আকেলে হাম আকেলে তুম ফিল্ম কি গীত।

0: हेलो,
1: हेलो, गुड आफ्टरनून दीदी।
0: गुड आफ्टरनून। कौन को ऐसे ओके
1: रंगापारा सोनिकपुरा सम्पुरा कोई ऐसे मल
0: আপনার লাগা নাম কই দিবি?
1: বসুমতারী।
0: আমল বসুমতারী কবি, অলপ দিন পাছতে কল করে আছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: অলপ দিন পাছতে কল করে আছে কবি।
1: হয় হয় আপনার লগত অলপ দিন পছতে কথা করিব কৈছে।
0: হ্যাঁ হ্যাঁ কবি,
1: মিলন সিনেমাখন আছে না নাই
0: কোন
1: চাবিচোন?
0: কোন
1: মিলন,
0: মিলন?
1: হয়
0: মিলন আছে, মিলনতে
1: হয়
0: কোনটো
1: ইয়াতে
0: গীত শুনিব?
1: হয় কি কি টাইটেল থাকি আছে ম্যাম?
0: আ জানা আনে ওয়ালে হ্যায় আসু জুদাই, এক বাত বাতাও কাহিঁ তো মিলেঙ্গি।
1: ঠিকই আনে বালে টুকি বাজাবি
0: ওকে, কোনোবাইকে ডেডিকেট করবলে মন আছে?
1: হয় সবচে পয়লা ডেডিকেট করিব মন থাকি আছে আমার মহারাষ্ট্র সে হে তানুশ্রী ওর শিমলা সে রাকেশ হে ওর পুরন বর্মা হে রাজস্থান সে ওর ভগবান সিং পরমার হে রমেশ পাত্র হে আর রমেশ প্রজাপতি হে ওর কেশরি সিং রাজপুত হে ওর ভাইকন মুন্ডা বিমল বসুমতারী আর রমেশ পাত্র যোগেন্দ্র রংপি আর রুকুবিলা মেঠা প্রেমিকা তিওয়া সুনিতা বসুমতারী সোপি ব্রাদার্স আর অভিনয় আর দেবাশিস হাজরিকা অঞ্জলি
0: ওকে,
1: বসুমতারী অস্মিতা বসুমতারী রূপালী মুন্ডা শিকারী রংফার বীরেন হানসে আর সবকে।
0: ওকে, ঠিক আছে। আমাল আপনার পছন্দ করা লাগ গীত শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিত। থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ।
0: শুনি থাকা সববিলাক শুনিব। মিলন ফিল্ম কি গীত গাই আছে অভিজিৎ ভট্টাচার্য, আর এইটো গীতটি শুনিবলে মনোগিনে পছন্দ করেছে শোণিতপুর আসাম পৰা আমল বসুমতারী, আর তারপরে FM ট্ৰাকপেনলা তার লাগা বহুত বহুত সাথীবিলাক আর শুনি থাকা সববিলাকে ডেডিকেট করে দিয়ে আছে। তো শুনিবি আর এনজয় করিবি।

প্রোগ্রামটি দুসরাগিত শুনে থাকিছে ওয়েক আপ সিট ফ্লিমত ক্লিন্টন সেরিজো লগা বাস্তে এবার দুসরাগিত দিয়ে আছে বব বিশ্বাস ফ্লিমত পরা আর গীত গাই আছে কে কে

0: FM 드래그 밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: এইটো আকাশবাণী কহিমা এফ এম ট্ৰেগোবান 103 মেগাহৰ্টজ সময় 3:30 লগা ট্ৰাফিক আপডেট আনি আছে ফৰ কহিমা টাউন মংকলা বৰা পি এইচ কিউ জাংচন তাক ট্ৰাফিক এতিয়া নৰ্থ বাউণ্ডে মডাৰেট আছে আৰু চাউথ বাউণ্ডে লাইট আছে পি এইচ কিউ জাংচন বৰা মেজৰ জাংচন তাক ট্ৰাফিক এতিয়া নৰ্থ বাউণ্ডে লাইট আছে আৰু চাউথ বাউণ্ডে মডাৰেট আছে টি চি পি টু ৰাজু পইণ্ট তাক ট্ৰাফিক এতিয়া নৰ্থ আৰু চাউথ বাউণ্ডেৰে মডাৰেট আছে রাজু পয়েন্ট সেন্সাস পয়েন্টে ট্রাফিক ইতিয়া নর্থ বাউন্ডে লাইট আছে আর সাউথ বাউন্ডে মডারেট আছে হাইস্কুল জাংশন টু সেন্সাস পয়েন্টে ট্রাফিক ইতিয়া নর্থ আর সাউথ বাউন্ডে লাইট আছে এন্ড লাস্টলি এন এইচ এ কি জাংশন টু সেন্সাস পয়েন্টে ট্রাফিক ইতিয়া নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ডে বি লাইট আছে সময় 4:00 দুসরা ট্রাফিক আপডেট আনিয়া হব আনটিল দেন টেক কেয়ার এন্ড ড্রাইভ সেফ
0: ওয়েফএম ট্রাগোবান News, music, and entertainment. This is FM Trackerband. FM 103 megahertz.
1: Our people, you just heard the 3:30 traffic update for Kohima Town. And in case some of you are on the road right now, I hope you are driving safely, all right? And in case you tuned in, this is the SMS request program that's going on. We hit the halfway mark on this show. And yes, we have some messages here. You know, so many people have been requesting, but unfortunately, all right, Hekato Jimo, I see your message, but unfortunately, apni request ko lagana. Library din I say so we do have some time so in case you're tuned in why don't you send in another request all right and I would be happy so much happy to do you know play the song that you've requested so and some of us are here some of the listeners are also requesting me to play some Nagami songs but unfortunately this is a western music program so kali English gana han hi bajase Nagami no hoine but make sure that you know you stay tuned into our tribal programs as well in yahande dialect han nalwi nagami sandebi gana bachai ho jaye to karne so stay tuned into our frequency all right and yes without you know wasting any time we're going to take in another request and this person is Vila Rupio from Kohima and he has requested me to play Enchanted by Taylor Swift and he wants to dedicate it to Vedele Medio so Vila Rupio from Kohima a very good afternoon to you I hope you're tuned in I have the song that you've requested this is Taylor Swift coming your way with Enchanted and also going out to Vedele Medio whoever that person is very lucky enjoy this track

0: FM 드래곤밴 103MHz News, Music and Entertainment FM 103MHz
1: Good evening, listeners. This is Akashvani Kohima, FM Dragoban at 103MHz, bringing you the 4:30 p.m. traffic update for Kohima Town. From Moncala to PHQ Junction, the status of traffic is light for northbound, that is towards Nagaland Civil Secretariat, and light for southbound towards Pier Hill. From PHQ Junction to Mezur Junction, the stretch is light for northbound and moderate for southbound. From TCP to Razu Point, the status of traffic is moderate for both northbound and southbound. From Razu Point to Census Point, the stretch is light for both northbound and southbound. And from High School Junction to Census Point, the status of traffic is light for both northbound and southbound. And finally, from NHAK Junction to Census Point, the status of traffic is light for northbound and also light for southbound. That's it for the moment. We will be back at 5 p.m. for more traffic updates. Until then, take care and drive safe.
0: FM Dragoban
2: 103 MHz
0: News, Music and Entertainment
2: FM
0: 103 MHz.
1: You are tuned in to Akashvani Kohima FM Dragoban at 103 MHz. Stand by for our Rural Connect program.
3: Marigold itudu hule do phul bikri kriyala somoy de sobse common commercial flower crop ami han la desh te kobo pare aro marigold itudu hule do ami han la bagan ke bi sundur kore aro loigine loose flower garland mala nishna han banai thake jaigine puja laga somoy de nolibi function alag alag khan de bi mohan mala banai gine cholai thake marigold tu hule do একদম আরামরা ফুলিবো পারিয়া তা ফুল আছে কমতি সময় পরা মখান লইগিনে মার্কেটে বিকাবো পারিয়া ইনি আবি আছে আর মেরিগোল্ড তো হলে তো তার লাগা রং কিসিম কিসিম বি থাকে শেপ আলাগ আলাগ সাইজ কুম্বা ডাঙর ছোট আর তার লাগা রাখিয়ালা কোয়ালিটি ইটু বি একদম ভাল আছে ইটু নিমিদে ফুল পালিয়া মানুষ বেশি ইটু ফুল তো খুশি পাই থাকে আফ্রিকান মেরিগোল্ড ইটু তো হলে তো লম্বা উঠিয়ে ঘাস তো আর তার লাগা ফুল বি সাইজ তো ডর থাকে ফ্রেঞ্চ মেরিগোল্ড ইটু তো হলে তো খাতা থাকে আর ফুল বি ছোট থাকে এটি আমি খান লা দেশ দে আফ্রিকান মেরিগোল্ড পুসা নারাঙ্গি

Gainda, Pusa Basanti Gainda, Pusa Arpita, Serakal, Yellow Supreme, Happiness, Primrose, Fista, Iduhan, Lagai Teke. Aro French Marigold Du Hiledu, Rusty Red, Star of India, Red Bocardo, Flash, Petite Spray, Harmony, Gypsy, Lemon Drops, Iniakuine, Itu Jatihan Mohan Palitake. Marigold lagaule nimide samde du hile du tapman 15 bra lugine 18 degree celsius thakia aro din de du hile du 18 bra 25 degree celsius thakia e tu du hile tar laga growth nimide ekdom bhal ase ekdom thanda din laga somoy hile du ghas tu muri jay marigold tu hile du ekdom sunlight gham bishi lage aro khula jaga ini hande bhal pra ulai thake Marigold la kiti kriya du hile du mati du hile du mihin balu nishna thaki ule lage aro mo bhal thakia aro mati la pH tu 7 bra logine 7.5 thakia jaga de bhal bra ulai ekta hector de muhan marigold la bijon du 1 kg bra logine 1 kg ada nishna du hile ekta hector de lagao pare F1 hybrid itu han du hile du 250 gram itu du logine ekta hector de lagao pare Bijon hali dia piche de pas din bra sat din piche tar laga ghas bijon bra ula suru hoy ami han bijon du na hali age de 2 gram du lugine kaptan 2 gram du lugine 1 kg bijon logote bijai digine itu piche de lagai se ule bhal ase bijon du hile du patla kurine 5 cm duita line lama jode inia jaga saine rupi ule lage aro itu piche de bijon na opor de farmyard manure itu du pra bon kuri dibule lage aro nursery la bisna du hile du hodai olop lop pani pra bijai di thakibule lage borkhon pani giria laga somoy de june july laga somoy de hile du mukhan bijon khan hali lo aro transplant kuria la somoy du july august te hobo aro phul ulaine kati bule la somoy hile du september october jaine december topi mukhan harvest kuru pare ঠান্ডা দিন লাগা সময় দে মোহান মেরিগোল লাভ বিজন দু সেপ্টেম্বর অক্টোবর লাগাব আর এটি পিছিয়ে অক্টোবর নভেম্বর ফিনি দু হলে তো বিজন তার লাগা শীতলিন দুল হইলে লই যাই খেতে দিয়ে লাগাব পারে আর নভেম্বর ডিসেম্বর ইটু লাগা সময় দে হার্ভেস্ট করে লো পারে গরম দিন লাগা মেরিগোল লাগা খান দু হলে জানুয়ারি পরা বিজন দু হালি লব আর ট্রান্সপ্লান্ট করিয়া লাগা সময় দু ফেব্রুয়ারি হব আর হার্ভেস্ট করিয়া ফুল কাটি বলে লা সময় দু মার্চ এপ্রিল ইটু লা মহিনাতে হয়ে যায় আমি হান মেরিগোল লা খেতে করবলে নিমিদে সবসে আগে দু হলে তো টিম্বার চারবার নিচনা দু হলে মাটি দু হলে খুন্দি কিনে মিহিন করে দিবলে লাগে 20 কেজি বা 25 কেজি ইটু দু একটা স্কোয়ার মিটার ফার্ম ইয়ার্ড মেনু ঠিক পর পুচি যা ইটু বা মিক্স করে দিলে ভাল আছে সিডলিং খান ট্রান্সপ্লান্ট করিয়া পিছে দে একদিন দুই দিন নিচনা দু হলে পানি না বিজাইনে রাখিবলে লাগে আৰু যাইনে চাম লগা সময় দেহি চিডলিং খান্দু লৈ যাইনে খেতি দে লগাবলে লাগি আছে তাৰ লগা স্পেচিংটো হলে 60 cm ইনটু 30 cm নহ'লে 45 cm ইনটু 30 cm এইটো হিচাপ পৰা মোখান লগাব পাৰে আফ্ৰিকান মেৰিগোল লগা টাইম দে আৰু ফ্ৰেঞ্চ মেৰিগোল লগাবলে টাইম দে হলে 30 cm ইনটু 30 cm এইটো হিচাপ পৰা জাগা চাইনে লগাবলে লাগে মেৰিগোল খেতি কৰিয়া লগা সময় দে তিন বার বা চার বার নিচনা তো হলে তো নিজের হাত পর হাবি গাছ পাতা হান সাইনে ছিঙি দি বলে লাগে একদম গরম দিন হয়েছে বলে তো বরখন পানি না গিরিয়ে ইনিয়া হয়েছে বলে তো চার দিন বা পাঁচ দিন নিচনা ইটু পিছে দে পানি তো হলে খেতে দে বিজাই দি থাকি বলে লাগে আর ঠান্ডা দিন না সময় দে তো হলে তো 10 দিন বা 12 দিন ইনিয়া লা ইন্টারভেল সাইনে পানি তো খেতে দে লাগাই দি থাকি বলে লাগে আমি হান মেরগোল লা খেতে দে ঠিক পৰা পুচি যা ফাৰ্ম ইয়াৰ্ড মেনিয়ৰ ইটো 24 টন দু একটা হেক্টৰে মাটি নাখুন্দিয়া আগে দে ঢালি দিবলে লাগে আৰু ইটো লা ওপৰে নাইট্ৰজেন ফসফৰাছ আৰু পটাছিয়াম ফাৰ্টিলাইজাৰ ডোজ NPK

মাথা ছিঙি দিয়া এইটো কৰি দিবলৈ লাগে। 40 বা 50 ডেজ ইমান টক তো হলেতো ফুল ওলাই যা শুরু হয়। আর লুজ ফ্লাওয়ার বিকাবলে আছে বলে এই লাস্ট সময় তার লাগা জাতি কি আছে এই হিসাব পড়া ঠিক পড়া তালা ফুলা সাইজ তো পুঞ্চি যাইছে বলে ছিঙি লোলে লাগে। আর ছিঙিয়া লাস্ট সময় অলপ মর্নিং ফিনি হি ছিঙিলে ভাল আছে। আর না ছিঙি আগে দে পানি পড়া অলপ ভিজাই দি কিনে এই পিছিয়ে ছিঙিছে বলে তো ফুলা কোয়ালিটি তো ভাল থাকে। ফুল ঠিক পড়া সাইজ পুঞ্চি যা এই হান সময় সময় সাই কিনে ছিঙি দিয়া আর সুখা ফুল এই হান উলাই দিয়া ইটুপরা তার লাকা ইল এটু আকু ভাল হয়ে যায়। আমি হান ফুল খান ছিঙি লওয়া পিছিয়ে লই যাই অলপ ঠান্ডা জায়গা সাই কিনে রাখি দিবলে লাগে। লই যাই কিনে গানি বেগ খান মার্কেটে লই যাওয়া আছে কইলে তো গানি বেগ এই হান পড়া লোকাল মার্কেটে পৌঁছাব। যদি দূর জায়গা আছে কইলে তো বেম্বুলা বাস্কেট এই দোকান চলাবলে লাগে। আফ্রিকান মেরিগোল্ড হইলে তো একটা হেক্টরে 15 বা 28 টন ইমান দূর উলাব পারে। কিন্তু ফ্রেঞ্চ মেরিগোল্ড এই হলে একটা হেক্টরে 10 বা 12 টন ইমান উলাই থাকে। মেরিগোল্ড লা খেতি দে ট্রেপস আর কেটারপিলার এই বেশি উলাই এই খান মরা বলে নিমিদে 0.1% নোভাক্রোন লাগা স্প্রে দু লাগাই দিবলে লাগে। ব্ল্যাক স্পট আর লিফ স্পট এই মিটাবলে নিমিদে 0.2% ডিথেন M45 এই স্প্রে করে দিবলে লাগে। আর রুট রক এই রুখাবলে নিমিদে 22 দিন এই পড়া ভিজাই দিবলে লাগে। মাইলি বাগ এই রুখাবলে নিমিদে ডিমেটত 2 ml দু লিখে 1 লিটার পানি লগতে মিলাই কিনে স্প্রে করে দিলে এই পোকাকে রুখাব পারে। স্পাইডার এই বেশি উলাই যায় এই নিমিদে এই রুখাবলে নিমিদে কেলটেন 1 ml দু লিখে 1 লিটার পানি লগতে মিলাই কিনে স্প্রে করে দিয়েছে বলে তো স্পাইডার হাঙ্কে বি মরাই দিব পারে আছে।

এতিয়া স্ট্রবেরি এইটো পাকি কিনে উলাই লওয়ার পিছিয়ে দিয়ে কিনিঙা কুড়ি কিনে মুখান রাখবলে লাগে আর হেন্ডেল করবলে লাগে। এইটার উপরে কিছুমান কথা কই দিয়ে আছে। স্ট্রবেরি এইটো হলে একটা পেরিনিয়াল প্ল্যান্ট আছে, দুনিয়া সব টিভি এইটো টেঙা ফুল লাগাই থাকে। স্ট্রবেরি হলে তো তার লাগা টেস্ট গুণ খাবলে ভাল নিমিতে আর তার লাগা রং নিমিতে বি মুখান লাগাই থাকে। আর এইটো নিমিতে ফ্রেশ ইত্যাদি ইত্যাদি ছিঙিনে বি খাব পারে, নইলে বি লইগিনে আলাগ আলাগ তারিকা বড়া বানাই গিনে খাই থাকে। দোসরা টেঙা ফুল আর শাক সবজি নিচনা স্ট্রবেরি বি এক আমি হানলা ডায়েট নিমিতে একদম দরকার আছে। কিনিম দে হলে তো স্ট্রবেরি বড়া ভিটামিন সি আর ফাইবার এইটো সবচেয়ে বেশি পাই থাকে। স্ট্রবেরি খান তো হলে তো একদম দেরি বহিবলে নাপারিয়া আর দেরি রাখবলে নাপারিয়া ছিঙি লওয়ার পিছিয়ে ইনি একটা আছে। এইটো নিমিতে আমি হান স্ট্রবেরি পাকি কিনে উলাই লওয়ার পিছিয়ে তার লাগা শেলফ লাইফ এইটু ভাড়াই দিবলে নিমিতে পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট এইটু জানিবলে দরকার আছে। স্ট্রবেরি পাকিয়াতে হলে তো তার লাগা রং এইটু একদম রেড কালার হয়ে যা এইটু পড়া মোহান চিনিব পারে। আমি হান যদি লোকাল মার্কেটে বিকাবলে আছে হলে তো ঠিক পার পাকি যাওয়ার পিছিয়ে লই যাইনে বিকাব পারে, কিন্তু যদি দূর জায়গাতে বিকাবলে আছে হলে তো তার লাগা রং ঠিক পড়া ডেভেলপ নহই আর টান থাকিয়া এইটু টাইম দে ছিঙি লোলে লাগে। স্ট্রবেরি খান হলে বেশিরভাগ তো আমি নিজের হাত পর ছিঙি থাকে, ছিঙিয়া লওয়া সময় দে তার লাগা মাথা ফিনি পাতা থাকিয়া এইটু খান বি সব একই লোদে ছিঙি লয়। আমি হান স্ট্রবেরি ছিঙি থাকিয়া টাইম দে হুঁশিয়ার করবলে লাগে আর লইনে কন্টেইনার খান দে ঢালিয়া টাইম দে বি হুঁশিয়ারি করবলে লাগে। ছিঙি লওয়া লো লো লই যাই কিনে কোন ডাবাতে রাখবলে আছে স্টোর করবলে আছে এইটু ডাবা তো লই কিনে সিধা হালি দিবলে লাগে। গেরাই দিছে কলে তো তার জখম হয়ে যা ইনিয়া হয়েছে বলে রং বি বদলি হয়ে যায় ফাট পুচি যায়। আমি হান স্ট্রবেরি খান তো হলে তো সময় সময় দিয়ে চাই কিনে হার্ভেস্ট করে দি থাকবলে লাগে। কিনিম দে হলে তো পাকি যা হান না ছিঙিছে হলে তো ওভার ক্রাউডিং বেশি হয়ে যায় ইনে ঠিক পর উলাবলে দিগদার ইনিয়া বি হয়ে থাকে। আমি হান স্ট্রবেরি লাগা জীবন লম্বা করবলে নিমিতে তাপমান লাগা ম্যানেজমেন্ট এইটু জানিবলে দরকার আছে। আমি হান খেতি পর আনি লওয়ার পিছিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস লা তাপমান ইনিয়া পর ঠান্ডা করে কিনে খেতি লাগা হিট গরম এইটু তো মিটাই দিবলে লাগে। আর মহান প্রি কুলিং এইটু তো হলে তো স্ট্রবেরি খান ছিঙি লওয়ার পিছিয়ে এক ঘন্টা দুই ঘন্টা লওয়ার ভিতরে এইটু ঠান্ডা করে দিবলে লাগে। আর মহান স্ট্রবেরি উলাই থাকিয়া লওয়ার সময় দে জখম থাকি যা ফাঙ্গল লিজন্স এইটু উলাই যা এইটু হান তো হলে আলাগ জায়গা দে রাখি দিবলে লাগে। আর তার খান লাগা সাইজ ওজন আর রং হিসাব পর আলাগ আলাগ জায়গাতে রাখবলে লাগে। মিডিয়াম খান তো হলে 22 mm ডায়ামিটার ইমান থাকিব আর ডাঙর খান তো 20 mm পর লইনে 30 mm তক থাকে আর একদম ডাঙর খান তো 37 mm ইমান তক পি থাকে।

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: Good evening, listeners. It is Akashwani Kohima, FM Tokupan 103 MHz. Opening on program Huniya Se. And Ritya Huniya Hobo, Hindi Film Gun Program. SMS request, that is, Apni Poson Gana. Apni Khan Likhi Gana Patai Diwo, Aro Mui Apni Khan Karane Bajai Diwo. Well, RJ Jacob, Apni Khan Sobke Welcome Kuriya Se, Swagat Kuriya Se, Namaste Aro Salam Koyina Janai Diya Se. আপনি খান লিখিও পারে এই আপনি এস এম এস রিকুয়েস্ট কারণে নম্বর আছে 9436805333 লিখিব কারণে কোড আছে এফ এম স্পেস এইচ মই আরও একবার কই দিয়ে আছে নম্বরটো 9436805333 লিখিব কারণে কোড আছে এফ এম স্পেস এইচ ওয়েল লিসনার্স খান পয়লা আপনি খান লাগা মেসেজ রুখি থাকা টাইমটি মই একটা গীত বাজাই দিয়ে আছে নিখিল ডিসুজা লাগা ওয়াস্টে আছে ফিল্ম আছে হন্টেড

প্রোগ্রামটি আকু হলিব শবীর কুমার আর লতা মঙ্গেশ আলকা ইয়াকনিক লাগা ওয়াস্তে ফিল্ম আছে প্যার হো গয়া আর এটু গীত কারণে লিখি গিনা পঠায় আছে বীরেন হানসে বালিপথর আসামপাড়া আর তাই এটু গানা ডেডিকেট করে দিয়ে আসছে হানরি কাটিমুংপি বাইকন মুন্ডা শিকারী রংপার রমেশ পাত্র আমল বসুমতারি সুনিতা বসুমতারি চুবাকিয়া জামিয়ার রকুবিলে মেথা বিমল বসুমতারি শশীনলো রেংমা সোনালী এংটিপি অ্যান্ড যোগেন্দ্র রংপি গইনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ তো আপনি মাইয়া গানাটা বাজাই দিয়ে আছে শুনি কিনা এনজয় করবি

প্ৰগ্ৰামটো আকৌ শুনিব যশুৰা গীত, আৰু এইটো গীত কাৰণে লিখি কিনে পতা হৈছে আখুজো, তাই গানা মাঙি আছে হম নাও জৱান ফিল্ম পৰা টাইটেল চংটো। তো লিচনাৰ্ছ কাৰণে শুনিব এতিয়া সুৰেশ ৱাটকাৰ, মহম্মদ আজিজ আৰু অনুৰাধা পাটপৰ লগা আৱাজতে ফিল্ম আছে হম নাও জৱান। গীত কাৰণে লিখি কিনে পতাই দিছে দেট ইজ আখুজো, আৰু তাই এইটো গানা ডেডিকেট কৰি দিয়া আছে সুনীতা বসুমতারী, পূর্ণিমা রোজ ফ্রম কোহিমা, অমল বসুমতারী, দুর্গেশ নাগানপুরী, যোগেন্দ্র রংপি, কিক্রে ফ্রম কোহিমা, লোনি ফ্রম কোহিমা, ভিলি ফ্রম জনবতো, চালিলা, রকুভিলে মেথা, ডাক্তার জুবেন এন্ড নার্স এলিজাবেথ, চোপি ব্রাদার্স, জুবা কে জামের, মন্দিরা, রামনা ফ্রম গোয়া, এন্ড ফর আর জে টিয়া, আর জে লিডিয়া, আর জে ভেরোনিকা এন্ড আর জে কেনি কইনা লিখিয়াছে। ওয়েল থ্যাংক ইউ সো মাছ।

0: Good evening, Itu Agashwani Kohima. Samlaga Khobor Puriasi Imkung Nongla. Poila Headlines. Pratan Mantri Narendra Modi ba India laga economic growth barhai dibole Economic Advisory Council members lokoti meeting rakise. Nagaland Governor Nand Kishore Yadav pra employment duklokoti milaikina samna koribole dorkar janaise. Advisor Tovioto Ayumi pra Phom Dindo Phom community aru Naga samaj karni kamya phisak janaise aru Center ba edible oils ti standard pack sizes introduce kore uniformity aru khular sabha rakhi dibole ase. Itia Pura Khobar Pratan Mantri Narendra Modi ba PM Economic Advisory Council ESC laka members lokot ekta meeting aji rakise Pratan Mantri aru ESC pra alag alag ideas aru duniya di kontukol thakya samoy India laka economic growth parhai dibole gadam lokot ease of living aru ease of doing business sudhar koribole alag alag reforms sandi charcha korise Members pra West Asia conflict pra India aur dunia de impact upon nature assessments khan bhi janai dise. Nagaland Governor Nand Kishore Yadav pra Kohima job fair 2026 to Don Bosco College Kohima de aji khulai dise. Mando juma thakia khan lokoti kotha kore governor pra sob milai kena employment duk lokoti samna kore bili aru state laga nau jawan karone bhal hobita banai dibole koise. Taibra, 25 companies pra alak alak sectors represent Korea aro pangso por kam bisaribuli ahya kanukodi mun kushi janagina ito pra Nagaland laka naujuan icha aro employers pra talent onoti aro rozgar banai dibuli commitment rakya dekhai ase state ti rozgar avastha janadigina governor ba koise ki February 2026 tak de Nagaland di 70,469 registered unemployed kam bisariya kan thagi ase Taibra Sarkari agencies, educational institutions, industries or social organizations majudi milaikena rozgar aru livelihoods karni rasta banai dibuli koise. Naujuan kam bisariya khanukodi hobida laga pura faida uthabuli janaikena governor batai khanukodi vishwas rakhibuli, hudai sikhibuli aru notun duklokodi samna kuribuli tayar hobuli onarat kurise. Dimapur Phom Union bra 74th Phom din aji joga korigina shanti aro milmilap laga 74th sal pungja commemorate korise afsardo towards the platinum peace beneficiaries and the obligation laga theme nijidi rakise special guest sapi kotha kore advisor for tribal affairs aro education aro election tovioto imebra phom tindo phom community ikla karne noy kindo pura naga samaj karne itihasik kamya phisabi janaise taibra supta thakya phom elders aro bosti pra mila jorai gena bishi jorai gena head hunting rokhai di gena dire tak rakya shanti banai dise koise
1: Community coming together as one can create a peaceful environment where this message will be sent across the state and across the different regions and different tribes. And we acknowledge and we honor and we give thanks and we salute our elders with the visionary, with the wisdom that has come from God, has initiated to come together. Amongst the villages, amongst the people, and the leaders.
0: Guest of honor Hisapi Kotakuri, MLA, 58th Assembly Constituency Longling, A. Pongchi Pombra, Nagakan Majidi Mil Milabra Kibili Dorga Janaise. Eki Somedi, Pohila Laga Parliamentary Secretary, P. Dako Pombra, Pom De Message De, Pom Manokan Majude Kitaka Shanti Shuru Gurigina, Itulaga Pura, Janaidi Se. Dabra Christianity Ahia, Sorkar Laka Kam, Ar Pom Leaders, Ar Bosti Elders Pra, June 6, 1952 De, Historic Peace Agreement De, Manjur Kuria Pra, Batlap Anitia Laka Janaidi Se. Itu Din Mania Pra, Aki Somoy Jhakra Thakya Hataigina, Pom Manokan, Shanti Ar Ek Dostra Lokudi Satya Laka Commitment Dikhai Dia, Taibra Koise. Center bra edible oils karne standard pack sizes to legal metrology framework nijiri introduce korigina marketplace di khulla ro safalogodi uniformity ani dibole ase department of consumer affairs bra standard operating procedure botli korigina edible oils karne net quantity aru standard pack sizes to framework nijide ani dise ministry of consumer affairs food or public distribution ba kwesi ke revised rules nijide standard pack sizes to bishi edible oils the palm oil palmolin soybean oil sunflower oil mustard oil groundnut oil sesame oil rice bran oil cotton seed oil aru corn oil khan milai gina prescribe kori dise approved korea pack sizes the 200 grams 500 grams 1 bra 5 kg 15 aro 20 kg thaki ase agashwani kohima bra apni khan logodi khobor ani di ase taza khobor hanibo karone ami khan laga ek sandals air news sellers aro air underscore kohima di follow koribi apni khan ba idu khobor do news on ear app or youtube channel air news kohima bra huniboli pabo Welcome back apni khan samlaga khobor ni ase Nagaland State Legal Services Authority NSL Ibra High Court Bar Association HCBA Kohima logot milai gina jakale fruit tree plantation do new high court complex merimadi joga kori gina world environment din manaise plantation drive shuru kori digina member secretary NSLA Nico Akamibra environmental stewardship chief aro milai gina hobani bodli laka duklukoti samna kori boli dorkar janaise shri akamibra bhaklua kan sob logode trees ropai dia ekla no hoy gina edukan bachai rakhibole monot hai disi enaka hole edukan ahi thake generations karone dorkar jinis hisabi হবলাছে অফসারডি আলাগ আলাগ কোঠা কোটি থুরিয়া খাস খান নতুন কোর্ট কমপ্লেক্সটি রোপাই দিছে ফর্টি ওপর মেম্বার্স খান এইচ সি বি এ আর লিগাল সার্ভিসেস লাগা স্টাফ পরা ড্রাইভটি ভাগ লয়েছে Food Safety and Standards Authority of India, FSSEI, Western Region Brasop, Food Business Operators Logote Packing, নহলে ফুড আইটেমস খান সার্ভ করবলে নিউজ পেপার্স চলাদো লগে লগে ব্রা না চলাব জানাই কেন জনবার হেলথ খাতরা করবলে দিয়েছে কয়েছে মুম্বাই দিয়ে অল্প আগে দিয়ে ওয়াদা বার ভেন্ডার ব্রা ফুড প্যাক কারণে নিউজ পেপার চলা ঘাট না হওয়া পাশে এডভাইজরি দিছে যোনটো পাশে এফ এস এস ই আই আর মুম্বাই সিভিক বডি প্রিহান মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা জয়েন্ট একশন লয়েছে FSSEI bra printing inks the khatra chemicals the lead aru dusra bhari metals milai thakya karone khalwa bia kore digina lamba samay tak health khatra koriboli dia upor khabardar janaise itoba newspapers kan to bishi bak ain hygienic condition de rakhi kena khalwa di bimar kisam hoboli barhai di asi koise United Youth and Sports Minister Dr. Mansukh Mandaviya Braji Kwesi, Nau Jiwan Khandu Desh Laga, Takatasi Aro Viksit Baharat Laga, Supna Jari Rakhya Pichidi Shakti Ase. My Baharat Youth Convention Nai Dili Di Kutakure, Dr. Mandaviya Braji Kwesi, Ke Desh Laga 65% population to Omar 35 Laga Nichi Di Thakyekina, Dunia Di India Do Sobsi Youngest Desh Khan Majudi Ikta Ase. তাই কৈছে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লগা লিডারশিপ নিজেদি সরকার বা নাও জীবন লগা তাকত আর পটেনশিয়াল চলাই কিনা দেশ বানাই দি বলে আর ইন্ডিয়া দি ইন্ডিয়া তো একটা ডেভেলপ দেশ দি বদলি করে দি বলে কাম করে আছে
2: যুবা হামারি শক্তি হে যুবা হামারি আজ হে যুবা হামারি শান হে যুবা হামারা জজবা হে যুবা হামারা সংকল্প হে আর যুবা হি দেশ কি শক্তি হে और रेखा जी ने सही कहा देश का 65 पॉपुलेशन बिलो 35 है यानी कि देश युवा देश है ए देश की युवा की शक्ति को विकसित भारत के राह पर ले जाने के लिए संयोजने का काम नरेंद्र मोदी जी ने करा है
0: আৰু পদ্মা এৱাৰ্ডছ 2027 কাৰণে নমিনেশ্যনছ জুলাই 31 তক দি বুলি খোলা ৰাখি আছে মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছ পৰা কৈছে কি পদ্মা এৱাৰ্ডছ কাৰণে নমিনেশ্যনছ আৰু ৰিকমেণ্ডেশ্যনছটো মাৰ্চ 15 তাৰিখ শুৰু কৰি কিনে অনলাইন বা ৰাষ্ট্ৰীয় পুৰস্কাৰ পৰ্টেল ইগলাদি ৰিচিভ কৰিবলৈ আছে Awards to distinguished or exceptional kamiya par services kan so fields aro discipline di art, literature and education, sports, medicine, social work, science and engineering, public affairs, civil service aro trade and industry nishina karni di ase. Ministry ba koisi ki sarkar ba Padma Awards to People's Padma di bodli kuri dibula ase. Ministry ba manukhan lokoti nominations or recommendations di self nomination milagina dibuli onorat kuri se. আৰু এইটো লগত এতিয়া হেডলাইনছ দুবাৰ জনাই আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বা ইণ্ডিয়া লগা ইকনমিক গ্ৰ'থ বঢ়াই দিবলৈ ইকনমিক এডভাইজৰী কাউন্সিল মেম্বাৰ্ছ লগত মিটিং ৰাখিছে নাগালেণ্ড গভৰ্ণৰ তান্ত কিশোৰ যাদৱ পৰা এমপ্লয়মেণ্ট দুখ লগত মিলাই কিনে চামনা কৰিবলৈ দৰকাৰ জনাইছে এডভাইজৰ টবিঅ' আই এম এ পৰা ফোম দিনদু হোম কমিউনিটি আৰু নাগা সমাজ কৰ্মী কামিয়াব হিচাপে জনাইছে আৰু চেণ্টাৰ বা ইটিবল অইলছ দি ষ্টেণ্ডাৰ্ড পেক চাইজেছ ইণ্ট্ৰডিউচ কৰি ইউনিফৰ্মিটি আৰু খোলাৰু চাফা আনি দিবলৈ আছে এইটোৰ লগত আজি চাম লগা খবৰ ইমান ডিচেছ কৰি আছে শুনি থাকিবি আহিয়া কালি ফুজৰ 7:25 মিনিটে নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে

Well, listeners kan apni kal kam message kan ahi ki na se moi message pori dia se adle ki na bata se. Good evening RJ sir, kardom, namaskar, gana huni ki na enjoy kuri ase koi na chandra timung aro asupi atur timung pi. Sarihi jan kar bian long para likhi ki na bata ase. Well, thank you so much likhi ki na bata dia karne. Aro yate boga jan para sinita basmatri. Hello my dear misty sir, kinika ase apni bhal ase hobla sir. আপনি এফ এম সারি কিনা কিবা নকরি করি কিনা